আমি বলে এসে তরহ লড়দিয়া লড়দিয়া রাত পে গই। রাত হনেরে বিচ মুগলা নে কিলে দে ঘেরে নু হোর তং করদা। আদি রাত জদো ইক বজিয়া বাবা বন্দা সিংহ জি বাহাদুর নে উঠ কে সারে সিংহাঁ নু জগায়। সিংহাঁ নে ধন গুরু গ্রন্থ সাহিব দে আগে অরদাস কীতি হে। জোর দি পঞ্জ জকারে ছড্ডে হে রাকে দে উত্তে কাঠিয়াঁ পাইয়ে। 7000 মুগলাঁ দে ঘেরে বিধি বাবা বন্দা সিংহ বাহাদুর সিংহাঁ সমেত মুগলাঁ নু বন্ধা হোয়া। রাত দে হনেরে বিচ তীর ইউ হো গিয়া বাই।